0: বিভূতার লাদু বিদুতার ম দেৱী প্ৰসাদ বুলি ম দুইটা আছিলে ঘন ম ছোৱালী আই আহে গছো
1: আমা বাবুলাই ৰুৱাই দুখ পিঞ্চন চৰা ৰাণাতেহৰু শাশুলাই পানী ৰচন দৰু দৰু স্বামী বুবাৰীহৰু ঘৰ যাই বস্ন ত কবি জনহৰু শংখা নমানি কনো স্বামী চাকৰি ত পানি কেই গুঞ্জৰা ঘৰলন কলি কাৰণ জেঠি নাই সবাই কাঞ্চে রাখা হলান তাতে সন্তাতে তেলাই মাতাই ঘর মা দিলেছেন হিংসা রথনাই সম্পতে গাই ব্রাহ্মণ গরি পাচন কো উদাহরণ কে পানি গরনু ছাইন করা পে দুঃখ বর্জন দেলান লিঠো রে মনে সিঙ্গু পারি কপাল বাটি পহলে উষ্মা ছড়ে সিঁদুরা গাজর লগাই নেত্র হর বকর সৌভাগ্য কা মঙ্গল নিদার খালি গর্নু নুনে কইলাই টিকো লগাই বই বসনু পদস নারী জনরুলে সোজো পতি কই গরে নকল ঝকল সং পারি ফরিয়া মুজা পসারি ধরি ঐ ভাঁজি কবরা লগাউচে নকলি রাউচে লুগা মন পরে ছোড়া ছোড়ি কুটনে রিসাই গরে রাওলাতে মারতে ভূমি মহা সাতো খাই দিনছে তি জানুকো তেসাই দিনাই কাম ছোরা ছোরি কুদ্নে রিসাই গরে গালি দিনে কর্কসা সাজনা বতি নবালি ঘরমা ফোহর গালি সর্বদা যোগী জঙ্গম তদ্বারা মার্গ লগায়ে কষ্টই করায়ে পানি দীক্ষা ঝট্টই নদী কনারু ইরম লাগে ফর্কেরু বনে यो कली मायो स्थै हुने छ यो कली माय स्थै हुने छ ब्रह्मा विष्णु महेश्वर यो धरती माइदेऊ ब्रह्मा विष्णु महेश्वर यो धरती माइदेऊ ऐको शिव शिव विदेशको नयाँ सृष्टि लैदेऊ ब्रह्मा विष्णु महेश्वर यो धरती माइदेऊ ब्रह्मा विष्णु महेश्वर यो धरती माइदेऊ ঐকো সেটি বিদেশকো নয়া সেটি লাইদ ঐকো সেটি বিদেশকো নয়া সেটি লাইদ বাঁচন জাল ধন সম্পত্তি জম্মা গর্নু পর্নে বাঁচন জাল ধন সম্পত্তি জম্মা গর্নু পর্নে লাইন